0: মোটু এত দিন কাঁথিও
1: কি গো কাঁথিও নি সলে তো নিকল দিন হইনি প্র্যাকটিস বাট
2: কি না না
1: রেগুলার না আয়রা
0: অনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়ে